0: ये थी जाने माने अभिनेता यशपाल शर्मा और उनकी पत्नी प्रतिभा शर्मा से ममता सिंह की बातचीत। आज आपने सुना पहला भाग। रिकॉर्डिंग इंजीनियर भावना सिंदल, संपादन सहयोग झरना सोलंकी, प्रस्तुतकर्ता अनुश्री पाठक।
1: বাড়ি বসে হ্যাসল ফ্রি ব্যাংকিং এর জন্য সুইচ করুন SBI প্রিমিয়ার ব্যাংকিং এ,
2: যেখানে আপনি পাবেন ডেডিকেটেড ভার্চুয়াল রিলেশনশিপ অ্যাসোসিয়েট, যিনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে স্মার্ট অ্যাডভাইস দেবেন এবং সমস্ত কাজ কমপ্লিট করুন লাইটনিং স্পিডে, অর্থাৎ সিমলেস ব্যাংকিং এক্সপেরিয়েন্স এন্ড মেনি আদার এক্সাইটিং বেনিফিটস।
1: আজই পৌঁছে যান নিজের নিকটবর্তী SBI ব্রাঞ্চে এবং অ্যাক্টিভেট করুন SBI প্রিমিয়ার ব্যাংকিং। টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই। Moving in fast mode for hassle-free banking from the comfort of your home. Switch to SBI Premier Banking,
3: where you get dedicated virtual relationship associate who understands your needs, offers smart advice, and get every task done at lightning speed, giving you seamless banking and many other exciting benefits.
1: Visit your nearest SBI branch today and activate SBI Premier Banking. Terms and conditions apply.

0: हुए हैं। आइए सुनते हैं बंगला कार्यक्रम।
1: আকাশবাণী শ্রীবিজয়পুরম কেন্দ্র থেকে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলো হার্টজ থেকে। অনুষ্ঠানে আজ রয়েছে গানের আসর ত্রিধারা, তার আগে ডক্টর এপিজে আব্দুল কলামের এই উক্তিটি, জীবনের সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না, কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। ডক্টর এপিজে আব্দুল কলামের এই উক্তি দিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এবারে একটি ঘোষণা। আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান, আপনার কাছে কি এমন কোনো গল্প আছে যা বিশ্বের মানুষের কাছে আপনার দ্বীপের জাদু, সৌন্দর্য এবং অনন্য পরিচয় তুলে ধরতে পারে? তাহলে এটাই আপনার সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতীর উদ্যোগে আয়োজিত জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জে অংশ নিয়ে আপনার প্রতিভাকে সবার সামনে তুলে ধরুন। আপনার ক্যামেরার চোখে ধারণ করুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলো, তুলে ধরুন এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকপ্রথা বা পরম্পরা, স্থানীয় গল্প এবং অনন্য পরিচয়। আপনাকে যা করতে হবে তা হল 1 থেকে 3 মিনিটের একটি ভিডিও তৈরি করে আপনার দ্বীপের গল্প সারা বিশ্বের কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার, জেলা স্তরে 50,000 টাকা, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে 2 লাখ টাকা এবং জাতীয় স্তরে 5 লাখ টাকা। তাহলে আর দেরি কেন, ওয়েবস অ্যাপ এ রেজিস্টার করুন। মাই ওয়েবস এ যান, সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করে আপনার ভিডিও জমা দিন। ভিডিও জমা দেওয়ার সময়সীমা 1 আগস্ট থেকে 31 আগস্ট 2026-এর মধ্যে। তাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটররা ক্যামেরা হাতে তুলে নিন, আপনার প্রতিভা তুলে ধরুন এবং আপনার গল্পকে উজ্জ্বল করে তুলুন। জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, আপনার জেলা, আপনার গল্প, ভারতের মঞ্চ। আপনার দ্বীপ, আপনার গল্প, আমাদের গর্ব। আজই অংশগ্রহণ করুন আর আপনার সৃষ্টির মাধ্যমে অনুপ্রাণিত করুন লক্ষ লক্ষ মানুষকে। শ্রোতা বন্ধুরা, এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শেষ হল। এবারে জলযান যাত্রার খবরাখবর। এবিএস ট্রেড আইল্যান্ড আগামীকাল সকাল 6টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই দুপুর 12টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি জলিবয় আগামীকাল সকাল 6:15 মিনিটে শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:30 মিনিটে শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি বাম্বুকা আগামীকাল সকাল 6:15 মিনিটে শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:45 মিনিটে স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি রঙ্গত আগামীকাল সকাল 7টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া মায়াবন্দর হয়ে ডিগলিপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 7টায় ডিগলিপুর থেকে ভায়া মায়াবন্দর হয়ে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি রানীচাঙ্গা আগামীকাল সকাল 7টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া শহীদ দ্বীপ, স্বরাজদ্বীপ, স্ট্রেট আইল্যান্ড, কদমতলা ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 7টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। জলযান যাত্রার খবরাখবর শেষ হল।
2: India's greatest treasures are not just its monuments, they are its people, culture and untold stories. The Ministry of Information and Broadcasting through Prasar Bharati proudly presents Gems of India, a national initiative inviting creators

0: sectors to showcase the unique identity of their districts. Whether it's culture, heritage, tourism, festivals, cuisine, handicrafts, local heroes, or hidden destinations, your story matters. Create a 1 to 3 minute video, reel, documentary, podcast, or vlog and upload it on the MyWaves platform. Entries will be judged on authenticity, creativity, storytelling, technical quality, and community impact. Exciting prizes await. 50,000 rupees at the district level, 2 lakh rupees at the UT level, and 5 lakh rupees at the national level. Celebrate your roots. Inspire the nation. Gems of India. Because every district has a story worth telling.
1: এবারে গানের আসর ত্রিধারায় আসা যাক। শ্রোতা বন্ধুরা, আজ ত্রিধারায় আমরা শুনব যে তিন ধরনের গান, তা হল অতুল প্রসাদী, দ্বিজেন্দ্রগীতি ও রজনীকান্তের গান। প্রথমে অতুল প্রসাদী গান। অতুল প্রসাদ সেন, জন্ম ফরিদপুর জেলায়, পৈতৃক ভিটা ছিল ঢাকায়, স্বদেশী সঙ্গীতের রচয়িতা ও সুরকার, প্রখ্যাত ব্যারিস্টার। লখনৌ শহর তার কর্মস্থল ছিল। তার জীবিতকালেই তার নামে একটি সড়ক নামাঙ্কিত হয়। তার এখনও জনপ্রিয় সঙ্গীতগুলি হচ্ছে উঠ গো ভারত লক্ষ্মী, বল বল বল সবে শত বিনা বেনু রবে, হও ধরমেতে ধীর হও করমেতে বীর। রচিত গানের সংখ্যা 200। উল্লেখযোগ্য রচনা কয়েকটি গান, গীতিগুঞ্জ, প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনের অন্যতম প্রতিষ্ঠাতা, সম্মেলনের মুখপাত্র, উত্তরার অন্যতম সম্পাদক, কানপুর ও গোরখপুর অধিবেশনের সভাপতি ছিলেন, কংগ্রেসের অনুসারী ও পরে লিবারেল পন্থী হন। আসলে তিনি ছিলেন একজন ধার্মিক মানুষ, বিভিন্ন প্রতিভা সম্পন্ন এক ব্যক্তিত্ব। খুব বেশি অনুপ্রাণিত হয়েছিলেন রবীন্দ্রনাথের গান ও কবিতায়। তিনি রবীন্দ্রনাথের খুবই প্রিয় পাত্র ছিলেন।

এবারে দ্বিতীয় ধারাটি দ্বিজেন্দ্র গীতির। দ্বিজেন্দ্রলাল রায় জন্ম কৃষ্ণনগর নদিয়ায়। প্রখ্যাত স্বদেশ প্রেমিক, কবি ও নাট্যকার। 1884 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে এমএ পাশ করেন। কৃষি বিদ্যা শেখার জন্য বিলেত যান। 3 বছর পর দেশে ফিরে প্রায়শ্চিত্ত করতে অস্বীকার করায় তাকে নানান সামাজিক পীড়ন সহ্য করতে হয়। 1886 সালে দেশে এসে ডেপুটির চাকরি নেন। অসুস্থতার জন্য 1913 সালে অবসর নেন। 1905 সালে সাহিত্য সভা পূর্ণিমা সম্মেলন প্রতিষ্ঠা করেন। এই সংস্থাটি তৎকালীন সংস্কৃতিসেবী বুদ্ধিজীবী বাঙালির তীর্থক্ষেত্রে পরিণত হয়েছিল। এর প্রথম অধিবেশনে দেশের অন্যান্য গুণী ব্যক্তিদের সঙ্গে রবীন্দ্রনাথ অংশগ্রহণ করেছিলেন। জীবনের প্রান্তে এসে দীর্ঘদিনের বন্ধু রবীন্দ্রনাথের সঙ্গে মতানৈক্য হয়। 12 বছর বয়স থেকে গান লিখতে শুরু করেন। অল্প বয়সেই কাব্য রচনা আরম্ভ করেন। শেষ 10 বছর প্রধানত নাটক রচনায় আত্মনিয়োগ করেন। তার ঐতিহাসিক নাটকগুলির মাধ্যমে ভারতের প্রাচীন গৌরবের কথা তুলে ধরেছেন, যা বাঙালিকে স্বাদেশিক চেতনা ও দেশপ্রেমে উদ্ভূত করেছিল। তার হাসির গান একসময় বাঙালি জাতিকে নির্মল আনন্দ যুগিয়েছিল। ধনধান্যে পুষ্পে ভরা, বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, যেদিন সুনীল জলদি হইতে উঠিলে জননী ভারতবর্ষ, আবহমান বাংলায় ও ভারতে গীত, এই গানগুলি তার স্বদেশপ্রেমের নিদর্শন। জাতীয় জীবনের অতীত গৌরব স্মরণই তার রচনার প্রথম বিষয়বস্তু। তার প্রহসন নাটকগুলিতে সামাজিক রক্ষণশীলতা ও সংস্কার মন্যতাকে ব্যঙ্গের মাধ্যমে তিনি কষাঘাত করেছেন। তার ঐতিহাসিক নাটক দুর্গাদাস, মেবার পতন, চন্দ্রগুপ্ত, শাহজাহান স্বদেশী আন্দোলনকে উজ্জীবিত করেছিল। তার সৃষ্টির মধ্যে উচ্চমার্গের ভক্তিগীতি ছিল খুবই জনপ্রিয় ও প্রভাবিত।

শ্রোতা বন্ধুরা, এবারে তৃতীয় ধারায় আসা যাক। তৃতীয় ধারাটি রজনীকান্তের গানের। রজনীকান্ত সেন জন্ম বাংলাদেশের অন্তর্গত পাবনা জেলায়। পেশায় আইনজীবী ছিলেন। রাজশাহীতে অবস্থানকালে অক্ষয় কুমার মৈত্রের সাথে পরিচিত হন। প্রধানত দেশাত্মবোধক ও ভক্তিমূলক গানের রচয়িতা ছিলেন। অনেক হাসির গান রচনা করেন। স্বদেশী যুগে তার রচিত গান মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, লোকের মুখে মুখে ফিরত উল্লেখযোগ্য রচনা বাণী অমৃত কল্যাণী। রজনীকান্তের গান আত্মনিবেদনের গান, আত্মসমর্পণী বলা যায় তাকে। কান্ত কবিতার সঙ্গীতের ভাষা ও ভাবের মধ্যে দিয়ে যে ছবিটি এঁকে গিয়েছেন সেটা এক অসহায় ও আর্ত মানবের। বিশ্ব সংসারে সে একা এবং কাতর ও সন্তর্পিত ও অসহায়। এই অসহায় অবস্থার হাত থেকে মুক্তি পেতে যার কাছে সে আশ্রয় চাইছে তিনি বিশ্ব বিপদভঞ্জন। তিনি কখনো প্রভু, কখনো পিতা, কখনো মাতা, কখনো বা প্রিয় সখা। রজনীকান্তের গানের এক ধরনের সরলতা আছে। কখনো কান্ত কবির গান রাগাত্মিক, কখনো বা তার মূলে স্থিত কীর্তন বা লোকসঙ্গীতের বিচিত্র সম্ভার। তিনি প্রভাবিত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ও দ্বিজেন্দ্রলাল রায়ের গান ও কবিতায়।

এই গানখানির সঙ্গেই শেষ হলো গানের আসর ত্রিধারা। এর সঙ্গেই শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান, প্রচারিত হলো আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। সঙ্গে ছিলাম আপনাদেরই বন্ধু মৃত্যুঞ্জয়। আজ তাহলে আসি, নমস্কার, শুভরাত্রি।